0: লুট লো, যাতে বাড়িতে জানে বেঁকা লুট লো, ফুটা আইরে যারা যারা চোখ ফুটলো,
1: করিয়ে গাড়ি গিয়ে সুসার নু, করিয়ে গাড়ি গিয়ে সুসার নু।